অনন্ত কোটি ব্রহ্মাণ্ড লক্ষ লক্ষ চন্দ্র সূর্য তারা পৃথিবীর উচ্ছল ছল স্বচ্ছ জলধারা জলস্থল বৃক্ষলতা সবুজ প্রান্তর সবুটি সুভুচিতর মধুর বংশের স্বর মেঘে মেঘে বহুরঙ্গী ইন্দ্রধনু ফুলে ফুলে মহুমাছি মধুর গুঞ্জন পবনর অজ্ঞতান সকাল শিশির বিন্দু পক্ষীর কুজন সবুঠিত শব্দভেদি নাদ ব্রহ্ম ওকারর স্বর দর্পণরে মায়াবিনী অদ্ভুত অন্ধার রূপরস গন্ধে সিক্ত অনঙ্গ শরীর তু এক কুশলী শিল্পী রম্যরূপকার তুই তো অমৃত ফল তুই তো পিউষ ধারা সকল আত্মার তুই তো কেবল এক অদৃশ্য অনুভব এক চিরায়ত্ত স্পর্শ এক অনাবৃত আলোকর বিন্দু তুই তো এক অনাকার বিন্দুর অসীম সিন্ধু কেমন্তে বর্ণিবি তোতে কেমন্তে চিহ্নিবি তো রূপ রূপকু মু নিত্য চিন্তুবি।

শ্রোতাবন্ধু, আজির হেলো আকাশবাণী ভবানীপাটনা ফোন ইন প্লিজ কার্যক্রম এইটি শেষ করছু। আকাশবাণী নববর্ষর স্মরণীয় যাত্রা এই কার্যক্রমে আপনার যেভাবে ভাবে আমসহ যোড়ি হলে নিজের অনুভূতি, স্মৃতি ও শুভেচ্ছা বাটিলে সেপা আপনার বিশেষ বিশেষ ধন্যবাদ। আপনার এই ভাল পাইবা ও সহযোগ আকাশবাণী শক্তি ও আমার প্রেরণা। তাহলে কার্যক্রম সম্পর্কে মতামত পঠাইবা পাই আম ঠিকানাটি লিখি রাখন্তু। চিঠি পাইছু মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা। পিন নম্বরটি হেলা 7660001। হোয়াটসঅ্যাপ মাধ্যমে মতামত পঠাইবা পাই নম্বরটি লিখি রাখন্তু 8895994143। কার্যক্রমটি সম্পাদনা এবং প্রযোজনা করে সচ্চিদানন্দ মল্লিক, উপস্থাপনার মু নমিতা। সুস্থ রুহন্তু, আনন্দরে রুহন্তু ও শুণুথান্তু আকাশবাণী। নমস্কার।

শ্রোতা বন্ধু, চলিত বর্ষ মে 9 ও 10 তারিখকে বিশ্ব প্রবাসী পক্ষী দিবস ভাবে পালন করা যাচ্ছে। কলাহান্ডি জলাশয়গুলিকর প্রকৃতির অনন্য সম্পদ, যেউঠাক প্রতিবর্ষ দূরদূরান্তর অনেক অতিথি পক্ষীঙ্কর আগমন হয়ে ইন্দ্রাবতী জলভণ্ডার কলাহান্ডির সবুঠার বড় জলাশয়, যেউঠার শীতদিনে হাজার হাজার প্রবাসী পক্ষীঙ্ক সমাগম হুয়ে। রেড জলভণ্ডার এবং আখপাখ অঞ্চল বিদেশী পক্ষীঙ্ক পাইঁ এক সুরক্ষিত স্থান। শগড়া ও হাতী নদীকূল পরি ছোট ছোট বন্ধ নদীকূলিয়া অঞ্চলরে মধ্য অনেক স্থানীয় প্রবাসী পক্ষী দেখিবাকু মিলন্তি। পক্ষীমানক মধ্যে চকুয়া চকোই এমানে খুব সুন্দর এবং দূররু এমানক স্বর শুনা যায়। সেইভাবে পাণিকুয়া, বিলহংস, গয়ল, সিলি ইত্যাদি। কলাহান্ডির জলাশয়গুলিক কেবল পাণির উৎস নুহতি, বরং এহা এই অতিথি পক্ষীমানক পাই এক ভরসা। বিশ্ব প্রবাসী পক্ষী দিবসের আসন্তু শপথ নেবা কি এই পক্ষীমানকর শিকার নকরি সেমানকু সুরক্ষা দেবা ও সুরক্ষিত পরিবেশ গড়িবা। এতিকি সমস্তে নিজে নিজে সংকল্প কলে চারিআড় পরিবেশটি সুন্দর হয়ে যাব।

আকাশবাণী ভবানী পাটনা সময় বর্তমান দিন 12:30 শ্রোতা বন্ধু মানে শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির দ্বিতীয় অধিবেশন মেডুমেভরে আমকেন্দ্রর কার্যক্রম প্রচার হচ্ছে 248 মিটার তথা 1206 কিলোহার্জ এবং এফএম মাধ্যমে 100.3 মেগাহার্জ যোগে ও নিউজ অন এআইআর আপ মাধ্যমে শ্রোতা বন্ধু অধিবেশন আরম্ভে শুণন্তু কতটি সুগম সঙ্গীত।

0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫକୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ଏଥର ଶୁଣନ୍ତୁ ଅକ୍ଷୟ କୁମାର ମହାନ୍ତି ଉପନେଶ୍ୱରୀ ମିଶ୍ରଙ୍କ କଣ୍ଠରେ ଗୀତଟି ନିମାଇ ବାନାର୍ଜୀଙ୍କ ରଚନାରୁ।

0: করমা, এটাকে যদি আমি চাষ করমা বইলে হেতকি ওষো কষাস্তি আমার খরচা বার্চা নেই হিয়ে আর গুরস বি ঠিকই পাশে আমকে মিলি পারবা। আর সবকনু বড় কথা হেলা, ই গায়েকে যদি আমি চাষ করমা বইলে তানু যেন গোবর খত আমকে মিলবা হেটা চাষ থেকে আমি লগেই পারমা, আর চাষ খরচা বি আমার কমি যা। সরকার ভিন ভিন সময়াতি ই গায়েকে চাষ করবার লাগি কাণা করুচন, সবসিডি আর তালিম বি দৌচন। হেতির লাগি কম খরচাতি কেন্তি অধিক গুরস পাইপারমা, হেতির লাগি আমার চাষি দাদা নানি মানে যদি কম খরচাতি অধিক গুরস পাই করি নিজর ধান চাষ নিজর চাষ কাম থিবি খত সার দেবা কাজে, ইটা গোটে ভল উপায়ে। হেতি কাজে ই গাইকে পালন করন, আর যেন বি আপনকে গুরস নু দুই পয়সা মিলুছে হেনু আর দুই পয়সা অধিক পণ। এন্তা হি পাশে আমি যদি গাইকে পালন করমা ঠিক হি পাশে পালন করমা, আর খুব খরচা বার্চা নেই করি করিবি তাকে যদি আমি গুরস অধিক পাই পারমা আমি ই চাষ কাঁজে নেই করমা।
1: চাষের কথা শুনলে গাই চাষ সম্পর্কে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা বন্ধু নমস্কার। ভারত সরকারঙ্ক জনহিতকর যোজনাকু নেই প্রস্তুত উদয় ভারত কার্যক্রমকু আপনকু সাদর স্বাগত। আজির উপস্থাপনারে মু দিলেশ্বর রণা নমস্কার। শ্রোতা বন্ধু আপন মানে জানন্তি প্রতি অধ্যায়ে আমি ভারত সরকারঙ্ক পক্ষরু প্রায়োজিত অনেক জনকল্যাণকারী যোজনা সম্পর্কে আলোচনা করি থাও, যাহা সাধারণ লোকঙ্ক জীবন যাপন প্রণালীকু সহজ সরল ও সুগম করি থাকে। এই যোজনা সবু উন্নতমানর জীবনশৈলী পাই পথকু প্রশস্ত করাই থাকে। এথিপাই আমি সমস্তে এহার বিভিন্ন দিগ ও সুবিধা সুযোগ উপরে জানিবার আবশ্যকতা রয়েছে। তেবে আজির অধ্যায়ে আমি জানিবা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বিষয়ে। এহা কেন্দ্র সরকারঙ্ক এক পরিকল্পিত যোজনা, যাহা সাধারণ লোকঙ্কু সশক্ত করিবার সুযোগ প্রদান করি থাকে। তেবে আজির এই প্রতিযোগিতাময় দুনিয়ারে জীবন অনিশ্চিততার পরিপূর্ণ। কেবে কেবে জীবনরে এপরি বিষময় ঘড়ি আসে যে যাহা সম্পূর্ণ স্বপ্ন ও অপেক্ষাকু ভাঙ্গি দিয়ে। যেতেবেলে পরিবারর মূল ব্যক্তি জনকর হঠাৎ মৃত্যু হুয়ে, তেবে তাঙ্ক পরিবার কেবল জনে ব্যক্তিঙ্কু হি হরায়ে নাহি, বরং সেমানঙ্কর স্বপ্ন, আর্থিক সুরক্ষা ও ভবিষ্যৎ প্রতি ভরসা মধ্য হরাই বসন্তি। এই অনিশ্চিত পরিস্থিতিরে শোষণর শিকার হেবার আশঙ্কা মধ্য রহি থাকে। মাত্র এভলি পরিস্থিতিরে পীড়িত পরিবারঙ্কু আর্থিক সহায়তা ও পুনর্বার ঠিয়া হেবার সাহস যোগাই দেবার এক উপাদেয় যোজনা হেউছি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। আসন্তু এ সম্পর্কে অধিক জানিবা পাই কথা হেবা জনে হিতাধিকারীঙ্ক সহ।
1: আজ্ঞা নমস্কার।
2: নমস্কার আজ্ঞা,
1: আপনকর পরিচয় টিকে দিয়ন্তু।
2: আজ্ঞা, মোর না জিতেন্দ্র কুমার সাহু, মুই বলবসপুরর বাসিন্দা অটে, আর সরিয়া ক্লস্টরর সিআরসি হইছে।
1: আপন তো কহিলে আপন সরিয়া ক্লস্টরর সিআরসিসি ভাবরে কার্যরত, তেবে এই যে আপন সিআরসিসি ভাবরে কার্য করুচন্তি এটা কেতে বর্ষ হলা করুচন্তি?
2: আজ্ঞা, হইগলান এটা 2 বর্ষ হইগলান মুই ই সিআরসি পোস্টে আছে। 2024 এটা অগস্ট মাসে আমি ডিআইটি নিয়ে পরীক্ষা।

শ্রোতা বন্ধু, আজির অধ্যায়ে তো শুনিলে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বিষয়ে। তেবে আমার্যক্রম কমিটি লাগিলা চিঠিটিয়ে লিখি নিশ্চয় জনাইবে। আমাকে চিঠি লিখিবার ঠিকনা চিঠি পাইছু মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা, পিন 766-001। হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্য আপনার মত দিয়ে পারিবে। আমার নম্বরটি হচ্ছে 8895994143। নম্বরটি পুঁ থরে কহি রখুছু 8895994143। তেবে শ্রোতা বন্ধু, আজ তো সময় হয়ে যাই, আসন্তা অধ্যায়ে পুঁ এক নূয় যোজনা সহ উপস্থিত হবু। সেতবে যায় বিদায় দিও। আজ উপস্থাপনায় মু দিলেশ্বর রণা, নমস্কার।

শ্রোতাবন্ধু প্রচার কল ভারত সরকার বিভিন্ন উন্নয়নমূলক যোজনা কার্যক্রম উদয় ভারত আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র

0: সম্পর্কিত সূচনাটি এতে শেষ হল। আকাশবাণী ফণীপাটনা সময়পরাহ্ন 5:30। শ্রোতা বন্ধু, এ সময়টি যুবশ্রোতাঙ্কর। তবে আসুন শুণবা যুবশ্রোতা বন্ধুমানঙ্ক পাই কার্যক্রম যুববাণী। তবে তা পূর্বরু এই সূচনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫ୍କୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী ভবানীপাটন কেন্দ্রর। সময় সন্ধ্যা 6:20 হওয়া যাচ্ছি। সংস্কৃতের সম্বাদ শুণন্তু, রিলেক রিপোর্চার করছু আকাশবাণী দিল্লির।
3: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ ললিত মোহনঃ তিওয়ারি। आदौ मुख्या वार्ताः। अद्य प्रधानमंत्री नरेन्द्र मोदी तेलंगाना राज्ये प्रायः 94,00,000,000,000 रूप्यकाणां आधारभूत संरचना औद्योगिक परियोजनानां च उद्घाटनं

0: এ চৈতু।
1: হ্যাঁ লেগড়ু দাদা। হ্যাঁ জোয়ার জোয়ার দাদা।
0: হ্যাঁ বাবুরি,
2: হ্যাঁ
0: এ যে বৈঠক আবার গোটে মুখ্য কারণ গোটে অছি।
2: হ্যাঁ
0: হ্যাঁ
2: কাঁ কারণ
0: কাঁ কারণ বলে রে বাবু, তো ট্রাক্টর ছনে দিথিবু বলুছে।
1: ও হো কথা কেন নেবু নি কেন দাদা?
0: হ্যাঁ বাবুরি,
2: হ্যাঁ
0: তো ট্রাক্টর গোটে অছে বলি করে বললু, মোকে ফুনি সুবিধা হচ্ছে আর পাঁচ খন গাঁকে ফুনি সুবিধা হচ্ছে।
1: হয় দাদা।
0: হ্যাঁ বলে তুই ট্রাক্টর গোটে আনলু বললু
1: দাদা।
0: হ্যাঁ
1: কথা কইবি
0: কইবু
1: তুই ফুনি আনি পারবু দাদা?
0: হয় মুই জানিছে মুই ফুনি আনি পারবি, সরকার তো আজকালি কেতে নি কেতে সুবিধা করে দেলে না তের বাবু।
2: হ্যাঁ
0: ভাই থিলে ভোলার ক্ষেত থিলে খোলা বলু।
1: কিছু কথা নেই যে দাদা, দেখ খালি ট্রাক্টর নেই সে দাদা, আর কেতে নি কেতে আমার এই কৃষি যন্ত্রপাতি আছে।
0: হ্যাঁ
1: আজকাল কেতে নি কেতে রিহাতি নে মিলুছে,
0: সরকার
1: তো সুবিধা কলে না।
0: মুই ফুনি জানিছে বলু। হয় হয়
1: দেখ সে রোটা ভেটর হেলা, থ্রেসর
0: হেলা,
1: কেতে নি কেতে মেশিন আজকালি নয়া নয়া যন্ত্রপাতি আসি গলা না।
0: সত কইলু রে বাবু।
1: তারপরে দেখ দাদা, এই আজকাল যে আমার কৃষি শ্রমিক অভাব দেখা যাউছন, কেনে তুই কাম করবু কো?
0: সত কইলু রে বাবু,
1: যন্ত্রপাতি টিকে অছে বলি হ্যাঁ সহজে আনে কামটা হি যাচ্ছে।
0: হয় রে বাবুরি,
1: হ্যাঁ
0: তুই যেন কথা গোটে কইলু বললু, আমার এজকাল বল কৃষি শ্রমিক মানকর অভাব সবুবেলে রহুচি। হ্যাঁ আমি ঠিক সময় আছি ঠিক শ্রমিক নেই পাই পারবা। হ্যাঁ আর যদি বি আমি পাই ফুনি গলু কৃষি শ্রমিক বলে বি যেন তোরে পয়সা দেবাকে পড়ুছে রে বাবু, সে লাভ ফুনি দেবাকে পড়ুছে। হ্যাঁ যদি তোর ভলিয়া মুই এটা কৃষি যন্ত্রপাতি মনে ঘিনি আনলি বলে রে বাবু, ই কৃষি শ্রমিক মনকর উপরে মতে নির্ভর করবাকে নেই পড়ে।
1: হয় হয় হয় দাদা।
0: হয়
1: হ্যাঁ ইরা দেখ আজকাল তো এই চাষর মেশিন বাহারলা, তার সঙ্গে সঙ্গে দাদা ই আমি দেখি গায়ে গরু যেন পালুছু,
0: গৃহপালিত পশু
1: হয়
0: যেন ব্যবসায়িক ভিত্তিতে যেটা পালন করুছু।
1: হয় হয় হয়
0: কুকুরা হেলা গায়ে হেলা হ্যাঁ ছেল হেলা ও জানিছে রে বাবু, এ গায়েকে খাইবার লাগি দেবার লাগি ফুনি বললু মেশিন মনে ভারলা না, গায়েকে গুদাবার লাগি ফুনি মেশিন মনে ভারলা না। হ্যাঁ কেতনি কেতে জিনিস বাহারলা না, আর গুড় দুইবার লাগি ফুনি বাহারিছি।
1: দেখ কেতনি কেতে সুবিধা আছে, আমি ঠিক জানকারি নেই করি। হ্যাঁ সে জিনিসতে কামে লগাবার আছে
0: পড়বা যে রে বাবুরি।
1: হ্যাঁ
0: সরকার তো সহায়তা দিউছল বললু, যে আমার বড় ভাগ চাষী বললু জানি নি পারবার।
1: হয় হয় হয় দাদা, জানি নি পারবার বলে হাওয়া কে
0: সে কায়াটা বলছন যে রে বাবু, শৈথিব যে কাকু উঠেব
1: কিয়ে দাদা। হেদে আইজ দেখ আমি তো কথা হুচু
0: হুচু,
1: আমি কেতনি কেতে লোক শুনুছ
0: শুনুছ,
1: খালি শুনলে নেই হিয়ে
0: নেই হিয়ে,
1: জাকতিয়ার হবাকে পড়বা, সূচনা নবাকে পড়বা, আর অধিকা জিনিস জানবার থিলে আমার কৃষি কাজে লোক যেই করি এনে ফুনি সে বুঝা বুঝি করি পারবে
0: পারবে রে বাবুরি। বনে আলোচনা গুরুদু কলু বলু। হ্যাঁ এ দেখু তুই কি নেই বলুছ? হ্যাঁ
1: হয় হয় হয় হয় আমারই শিল্পী দাদা,
0: শিল্পী
1: দাদা আইলে না বঞ্চর দাদা, তাঁর সঙ্গে তাঁর দল বল ফুনি
0: দল বল
1: আমি টিকে জায়গা টিকে দু
0: চাল শুনি দেব।
1: হ্যাঁ

0: শুনলু
1: দাদা?
0: হ্যাঁ,
1: মরিয়া লাগলা।
0: মরিয়া লাগলা বলে নেই হয়ে রে বাবু। হ্যাঁ, এটা তোলে মনোরঞ্জন করুছন বলে আমাকে ফোনই বললু, অতটা তো কিছু দিনই পারু।
1: আমার দাদা গোটে কথাবার্তা হেবে, আমি টিকে বসি করি শুনু।
0: চল শুনি দু।
2: এবে তো আমার চাষি ভাই মনে ডালুয়া ধান চাষ করুছন, তো এই যে ডালুয়া ধানকে আমি কেনতা করি যত্ন নতন করমা, কেনতা কলে আমি ডালুয়া ধানটি অধিক অমল পাই পারমা, সে বিষয়ে কবা লাগি আজ আমার বৈঠককে ভবানীপাটনার কৃষি অধিদর্শক লদুরাম ঝাকর আজ্ঞা আইসছন। তো আজ্ঞা আজ কহবে ডালুয়া ধানর পরবর্তী যত্ন। তো ঝাকর আজ্ঞা জুহার।
3: জুহার আজ্ঞা। জুহার।
2: তো আজ্ঞা প্রথম করে কহন, আমি এই যে ডালুয়া ধান চাষ করমু আজ্ঞা,
3: আজ্ঞা
2: ইতার লাগি আমি কেনতা করি যত্ন নতন করমু
3: আজ্ঞা,
2: আর কেনতা করি সার প্রয়োগ করলে
3: আজ্ঞা
2: এই যে ডালুয়া ধানটা
3: আজ্ঞা
2: ঠিক হিসাবে হি পারবা আজ্ঞা?
3: এটা হচ্ছে আজ্ঞা ধান গছর জীবন ধারণ পাই আউ বংশ বিস্তার পাই 17 প্রকার খাদ্য সার দরকার
2: আজ্ঞা।
3: সে ভিতর মেন হচ্ছে তিনটা সার, গোটে হচ্ছে যবক্ষিয়ার জান, গোটে হচ্ছে ফসফরস, আর গোটে পটাশ
2: আজ্ঞা।
3: এটাকে আমি কাণ করমা, বর্তমান ডালুয়া ধানরে আমি 100-120 দিনের ধান একা করুছু
2: আজ্ঞা।
3: সিনেমার বেশি দিন কলে আমাকে পানির অভাব হবা, অসুবিধা হবা, তো চাষ যেত বলকে করা হবা, তলি রুয়া হবা, সে সময় আমি কাণ করমা সারকে চার থর করি করে তাকে দিয়া যিবা
2: আজ্ঞা।
3: প্রথমে তলি রুইলা বলকে ফসফরস, আউ অধা হচ্ছে পটাশ, আউ এক চতুর্থাংশ হচ্ছে সেটা আমার যবক্ষিয়ার জান দরকার। আমার গোটে হেক্টর পাই অড়াই একর পাই 60 কেজি যবক্ষিয়ার জান, 30 কেজি হচ্ছে ফসফরস, আউ 30 কেজি পটাশ দরকার
2: আজ্ঞা।
3: তো সে ভুলিয়া আমি ফার্স্টে আমি তলি রুয়া সরিগলান
2: আজ্ঞা,
3: তো ই পিল দেবা সময় আমি কাণা করমা যবক্ষিয়ার জান যে রহলা সেটাকে 15 কেজি হিসাবে হেক্টর পিছা যবক্ষিয়ার জান সার একটিগুলোকে আমি প্রয়োগ করমা
2: আজ্ঞা।
3: তো তেণুকরি গণ্ডি ছাড়া গলা পরে পুঁ গর্ভ অবস্থায় যবক্ষিয়ার জান যে 15 কেজি বাকি রয়েছে হেক্টর পিছা তাকে আমি প্রয়োগ করে দেমা, আউ যেন অনুসারে প্রয়োগ করমা সেটি আমাকে ভালো অমল মিলবা।
2: তো আজ্ঞা আপনার তো জানিছন আমার চাষ লাগি প্যান গোটে মুখ্য জিনিস আজ্ঞা
3: আজ্ঞা,
2: আর এই যে ডালুয়া ধান যেটা আমার খরা দিনে চাষ হচ্ছে
3: আজ্ঞা আজ্ঞা,
2: এটির লাগি তো প্যান যেনতা করবি দেবাকে পড়বা
3: আজ্ঞা আজ্ঞা।
2: তো এই যে ধান ফসল করমু, এই যে ডালুয়া ফসল করমু আমি
3: আজ্ঞা,
2: এটার লাগি আমি আমার প্যানকে কেনতা করি দেলে আমি চাষটা ঠিক হিসাবে পাইপারমা
3: আজ্ঞা,
2: সে বিষয়ে কোন আজ্ঞা?
3: গোটে ফসল লাগি জল বায়ু আর উত্তাপ বিহন গজা ঠারু অমল পর্যন্ত আমাকে দরকার। তো আমি কাণা করমা জমি শুখি গলে গছ খাদ্য সার পায় না, তেণু করে হলদিয়া পড়ে যায়, আর রইবা সময় জমিরে অধিক পানি যদি হলে পিল দেবার বিলম্ব হয়ে
2: আজ্ঞা।
3: তো জল নিয়ন্ত্রণ কলে ঘাস দমন হয়ে ও গছ ভালোভাবে মাটির খাদ্য পায়, রোগ পোক মধ্যে কম হয়ে, জল নিয়ন্ত্রণ গোটে নিহাতি দরকার
2: আজ্ঞা।
3: তো রুয়া ঠারু পিল দেবা পর্যন্ত অল্প পানি জমিরে রাখা উচিত, তারপরে পিল সার দেবা সময় মধ্যে পানি কম করা উচিত
2: আজ্ঞা।
3: সার দেবার 7 দিন পরে জমির জল নিষ্কাশন করে মাটি শুখিগলা পরে পুঁড়ি পানি ভরি দিয়ে অদরকারী পিল বাহারে না, যেটা আমার যে পিল মনে আছে সেটা ধান বাহারে বি ভালো চেপ হয়ে যা
2: আজ্ঞা,
3: তেণুকরি সেটা অদরকারী পিল নে বাহারে, তারপরে ফসলকু ঘাস রোগ পোক দাউরু রক্ষা করে, গর্ভ অবস্থা ফুল উড়াইবা আউ ক্ষীর ঢুকিবা সময় পানি নিহাতি জমিরে দরকার।
2: তো আজ্ঞা এটা তো বহুত সুন্দর ভাবে আপনি বুঝাই দেলে কেনতা করি আমি প্যান দেমু আমার এই ডালুয়া ধানটি
3: আজ্ঞা।
2: তো যেনতা জীবন থিলে রোগ আছে সেনতা আমার চাষবাসটি রোগ আছে, তো এই যে আমি ধান ফসল করমু
3: আজ্ঞা,
2: তো এই যে আমার ধান ফসলটি কেনতা কেনতা প্রকার রোগ ফোক হেসি
3: আজ্ঞা,
2: আর

0: শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত চিঠিপত্র কার্যক্রম মতামতর কার্যক্রম চিঠি পাইছু কু। আজ পুঁ কিছু দিন পরে শ্রোতা বন্ধু মানকর নূয়া চিঠি কু নেই কিছু মতামত কু নেই সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছু রে আমি অছু। মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক,
1: মু আশ্বাসনা পটনায়ক, নমস্কার।
0: আশ্বাসনা, দেখিবা আমার শ্রোতা বন্ধু মানকর মতামত কি কোটু পঠাইছন্তি এবং কোন নূতন মতামত পঠাইছন্তি।
1: হ্যাঁ, কার্যক্রমের প্রথম চিঠিটি আসিছি জুনাগড় জেলা কলাহান্ডি রু।
0: হ্যাঁ হ্যাঁ,
1: লিখিছন্তি পুপেশ রাউত। মু আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর নূয়া শ্রোতা। মু কেবে রেডিও শুনুনথিলি, কিন্তু থরে সাঙ্গমানক সহিত মার্কেটরে থিবা সময়রে গোটে দোকানরে রেডিও বাজুথিলা, শুনিলি টিকে ভালো লাগিলা। দশ মিনিট জায়গায় মু অধ ঘন্টা রহি শুনিথিলি, বহুত ভালো লাগিথিলা আপনক কেন্দ্রর কার্যক্রম। এই সময়রে মধ্য রেডিও প্রসার হেউছি শুনি বহুত খুশি অনুভব হেউছি। ভাবুথিলি রেডিও খালি গাঁ গহলিরে লোকমানে শুনুথিবে, কিন্তু টাউনরে মধ্য বহুত লোক শুনুছন্তি। মু মধ্য এবে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর জনে নূয়া শ্রোতা ভাবে যোগদেলি। মু কাম করে তেমু সময় কাড়ি খেড়ি নিশ্চয় মো মতামত রাখিবি, আর সমস্ত কার্যক্রম শুনিবি, আর মতামত মধ্য দেবি। রহুছি, নমস্কার। অপ্পা এবং ভাইঙ্কু মধ্য নমস্কার।
0: প্রথমে তো আপনার মধ্য আমার তরফর প্রতি নমস্কার, এবং বহুত খুশি লাগিলা আজি আমাকু যে আপন নূতন ভাবরে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র সহিত আজিঠু জড়িত হইকি রহিবে। আপন আগরু শুনু নথিলে, কিন্তু হঠাৎ আকাশবাণী সহিত আপনকর সম্পর্ক স্থাপন হইছি, কার্যক্রম গুড়াক শুনুচন্তি, এবং আপন অনুভব করি পারিলে যে আজি বি আকাশবাণী কেন্দ্রকু অনেক লোক ভালো পাউচন্তি। কেবল গাঁরে কাহিকি, সহরে নগরে মধ্য অনেক লোক শুনুচন্তি। আকাশবাণী যে ধর্মরে তার প্রচার প্রসার করুচি, যে প্রথম কথাটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয় কথাটি হচ্ছে সূচনা, এবং তৃতীয়রে মনোরঞ্জন। তিনোটি যাক গোটিয়ে মাধ্যমরু একাথর কি পাইবা বহুত সহজ ভাবরে, সুলভ ভাবরে। তেণু আকাশবাণী আপনকর বাণী, আপন ইয়াকু নিয়মিত ভাবরে শুনন্তু, এবং আজিঠু হেলে আম আকাশবাণী শ্রোতা পরিবাররে আপন সামিল। আপন নিশ্চিত ভাবরে আগকু কার্যক্রম গুড়াক শুনিকি আমকু এভলিয়া মতামত দেবে, এবং আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র সহিত আপনকর সম্পর্ক আগকু আহুরি নিবিড়তর করিবে। এই আশা করি আপনাকে আমি ধন্যবাদ অর্পণ করুছু, এবং আপনার পরবর্তী চিঠি অপেক্ষায় আমি রহুছু। ধন্যবাদ আপনাকে। দেখিবা পরবর্তী চিঠি।
1: এই চিঠিটি আসিছি গ্রাম পাকেলপড়া পোস্ট মোড়িং ভায়া মদনপুর রামপুর জেলা কলাহান্ডি রু।
0: হ্যাঁ হ্যাঁ,
1: লিখিছন্তি সুমিত্রা সাহু। প্রথমে সে চিঠি পাইছু অগণারে থিবা অপ্পা এবং ভাইঙ্কু স্নেহ ভরে নমস্কার জনাইছন্তি।
0: আপনাকে মধ্য আমার তরফরু প্রতি নমস্কার।
1: সে লিখিছন্তি শক্তিরূপা কার্যক্রমরে আমার নারী মানক ফোন ইন কার্যক্রমটি প্রায় তিন সপ্তাহ হল ভালোভাবে কথাবার্তা হয়ে পড়ু না, কার্যক্রমটি ফিকা পড়ে যাচ্ছে। কার্যক্রম ফোন ইন আরম্ভ হলে ফোন রিং হেউনি, ও কার্যক্রমটি সরিগলা পরে ফোনটি রিং হুয়ে, এপরি হবার কারণ কোণ এটি আপনার দৃষ্টি দিয়ন্তু, ও ফোন কু আগরু সজাড়িবা চেষ্টা করন্তু।
0: শ্রোতা বন্ধু, আমি অনেক থর কই সারিছু যে প্রত্যেক ফোন ইন কার্যক্রমর বহু পূর্বরু ফোন পরীক্ষণ হয়ে থাকে, সেতবে ঠিক থাকে, কিন্তু কার্যক্রম আরম্ভ হল ক্ষণিক, কেতবে কোণ অসুবিধা হয়ে যায় তাহা আম হাতের না। আপনি জাঁচান যে বর্তমান সহরের উন্নতিকরণ হেতু, রাস্তার প্রশস্তিকরণ হেতু, এবং পানীয় জল যোগাণ কার্য চালু থাকার অনেক জায়গায় ফোন লাইন কটি যাচ্ছি, তাহা পুনর্বার সংযোগীকরণ হেলা পরে যাই যোগাযোগ হয়ে পড়ুছি। তেমন বেড়ে বেড়ে এই অসুবিধা হুয়ে, আমি যেতে সজাগ সতর্ক হলে মধ্যে হঠাৎ কোণী সমস্যা আসিগলে আমি তাহা গ্রহণ করা হব, এবং আমি সহযোগ করা পড়ব। আমি আশা করছু আপনার এই সমস্যাটি বুঝবে, এবং পুঁ থে নারী মহল বিভাগের হো কিংবা অন্যান্য বিভাগের হো সিধা প্রসারণর ফোন ইন কার্যক্রম মানুষের ধৈর্যর সহ আপনার আমার সহ যোগাযোগ করবে। আপনি মত রয়েছে
1: পুঁ সে প্রশংসা করে লিখিছন্তি, গত মঙ্গলবার 28 তারিখ দিন গোটে বাজে 20 মিনিটে এক সাক্ষাৎকার মাধ্যমে সৌম্যা সুরজিতা মহান্তিঙ্কর গীতগুড়িক ও কিছু কথাবার্তা শুনিবাকু বহুত ভালো লাগিছিলা। সে ভৌণীকু মোর স্নেহভরা ধন্যবাদ দেবে। তাঙ্ক সহিত দীপ্তিমোন অপা উপস্থাপনা দায়িত্বরে থিলে, উপস্থাপনার শৈলী বহুত মনছুয়া হয়ে পারিছিলা, তেণু দীপ্তি অপাঙ্কু মধ্য মোর স্নেহভরা আদরের খুশির অশেষ অশেষ ধন্যবাদ

শ্রোতাবন্ধু প্রচার কল আপনার চিঠি ও আমরি উত্তরকে নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজির উপস্থাপনার থিলে সচিদানন্দ মল্লিক ও আশ্বাসন পট্টনায়ক। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 248 মিটর তথা 1206 কিলোহর্জ, এফএম মাধ্যমে 100.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ারএফ মাধ্যমে

শ্রোতাবন্ধু আপন কতটি হিন্দি ভক্তিগীত শুণু নীতিন মুকেশ ও অনুপমা দেশপাণ্ডে কণ্ঠে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র শিল্পীদ্বয় গাই পারম্পরিক রচনার।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: पॉडकास्ट और वायरल रील्स के शोर में सोचो असली ओजी कौन है। बॉस, रेट्रो इज द न्यू कूल और इंडिया का सबसे पहला ट्रेंड सेटर है अपना आकाशवाणी। वही सुकून वाली वाइब, म्यूजिक और सॉलिड इन्फो पूरे 90 सालों से नॉन स्टॉप ट्रेंडिंग। ट्यून इन करो क्योंकि लेजेंड्स कभी आउटडेटेड नहीं होते। आकाशवाणी 90 ईयर्स से इंडिया की ओरिजिनल आवाज।
4: শ্রোতা বন্ধু, আপনার নীতিন মুকেশ ও অনুপমা দেশপাণ্ডে কণ্ঠে কতটি হিন্দি ভক্তিগীত শুণুচ্ছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।

শ্রোতাবন্ধু, প্রচার করল কতটি হিন্দি ভক্তি গীত। আজ শিল্পী দ্বয় লে নীতিন মুকেশ ও অনুপমা দেশপাণ্ডে, আকাশবাণী ভবানীপাটনা। শ্রোতাবন্ধু, আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি।